ันได้เสาพระสันอีเวยนอตอาร์ไลอีเวยอีเวยที่กี่บาทกว่าบรรยุบาบอีกทุกี่บังปัดพระจุบาบอีกกับบันกงที่พิลาบรรยุบาบอีกทุกี่บันกงบัดอีกกับอารุคุมจูบัดกี่บลาเดบอีกกับบันกงเสียพระอีกกับอารมอที่กะคันนี้ก็วิ่งกับเมสเซจนะอีบันริฮุนโออีบันริฮุนอีองไอเบียงสิกจิงกลีงาดังช่วยคลาสมั้งบันอีบันริฮุนมาบันยังเท่กันไงอีบันริฮุนรู้อีลาโยสงูอีบายาอีดลังโอเคไงอีบายาอีดรู้อีลาโยสงูยังจิงกลีฮักันนี่กับปอร์ทีจูจูอีองลาดังอะไรกับริตางันองบักกันนงเปรียงยาบารออาร์เรงันสับเป็นวัดดาวเวยอุบัดดอนกับกามัยกับบียงพาBa yo handsome salary but badon poru ban penlut nak benta jongka okay jujur kemut pinum ajing mut kenya ka bakan jit kita armut reman penuat pada ada uwe mo okay hala ka jongka jing sngo mo te ikrasen rinja yong sashi sin mo arji bakor karita ka ong ya kadari treno pi ya uno hikai ayanga uno kai okay krasen iba su tanari tai juba bisong pi mo de jit ya ladi berespa dei te ya kadari pada te ong be ka bakan treno kan pediang no ya to no hikai okay basyalak ba mo ini i kresen van ai jibam dei ti iba du law so tun yong ka shong ha ka mon jong i ken in jit ya no mo shu ngap ya ki wei te long sha ei hi kwa pisa puk puk ne kwa por ne sa per kat i okay ti iba du law so tun ba i ong ba kamat jit hi mo ka kamat jit hi ka rita dei kamat jit hi ka dari mo kamat so tu hi ka dari ti kani ko wei pede ngan ai jingmut biang mo kongkong kumba ong kiru tu men ka mensim ka bakor am ka spa bat ki kun yo mon kim ju long I'm a big fan of Argentina bashida okay bashida so you're one of the Messi fans right well thank you baro kidang ya shong shit yang ni ko world cup ma but okay, lala ki jong ki teams, mo ki favorite teams. Te yano pi skotanat e na pading ki players, but mano bade pi de fans ki jong kanu ka team te pila banya pa ye ki jubab ru ha ka ju opor mo parlok kumbale I Bashida mo. Yong I'm the big fan of Argentina. Okay, thank you Bashida for this message. Te I penhun len siang yong. Hi, nga I yai ri len siang. Oh, imde I penhun I di yai ri len siang. Lum ding nga shu wan tang ban yuk kerteng. Okay, dapat message ru keng. Imde tang ban shu ai kerteng mo. The day ba yuk pisa lang te kan pak jit ya unong kayi hi. Dam yuk pisa lang kan pak jit da unong hikai ban yuk hikai lang da yuk kun makaru okay de badu rinang bahama ban pa jubab de kuple shibun badu de ibaya ila pa ek jubab yong karita ka jit ya uta unong hikai pi kongkong wat la ijing yo iba kam rit ru hanre tang basuk ka mensim ka por hi ka kam kong san ban yarap mar kelian kuple shibun mo kongkong ba yit na ibaya idlang well thank you so much Baya it lang for your participation. Te itay ban scam jana I lapa ya ka jubab ka jong I yong ka rita ka ay jing mut ya ka dari ka ong let hi jit hi namar ka rita ka ting ban penjit namar ba yo un le ben hadin mga te ban scam. Okay te ban scam ka day mo ka taru te mat jit hi dalong kumnu long kabiang mo like syak kano ni lah yo dei boleh ben yang oh pi penjit yang ada ubri ubam long no te ikong mem yang banda dei nga itai rita ngan ong jit ya bahi ke school namar ba bahe spa em ule ben wat para baduk em ule ben okay kong mem thank you so much for your message once again ini pat iong ini ide idame na nong temai na boy mo yang benjit ya unong kayi because money is everything okay dami okay pi ajing mut ya ka dari bakan jit

কনিগিক আকাশবাণী শিলং কখুবর বনপুলে দাসে দরসনরম কিমাত কি বকং সান জং কখুবর কজিংপুন কুপ বরি গিজ বিন রি রিউ লোম কলং কবকং সান অম তং না কবন্তা কথান হিন রে না কবন্তা ক ইমলং সালং বাটক রি কুমজু অং ক প্রেসিডেন্ট দ্রৌপদী মুরমু কিন্তু উসম বোট মিন্ত্রি রংবা ওবা প্রস্তুন টেন সং ইগি নং ইখি ইসা থান হরি লোম জয়ন্তিয়া বানপিন সঙ্গে নো ইয়া কজিং ইখি অনস দাং আই টেন দ নো দাং শেন ক সরকার জেলা বানপিন ইতনাত ইয়া খান পুলক ওয়ানরা কে এচ এ ডি সি কমং তিনকা জং স্নেম আর হাজার আর পুহন রিউ আর পুহন দা জিং আন্তাত বন্ধু না পিসা হাদু খাত হন রিউ পয়েন্ট খান্ডাই ফু আর লাক তিনকা কিখু বর কি বাবনিয়া কা প্রেসিডেন্ট দ্রৌপদী মুরমু কলাস ডাং ইকজিং লিট জুঙ কবসান সঙ্গি ইয়া কমধিয়া প্রদেশ বরক ওডিশা হনে কসঙ্গি হাক সঙ্গি কিবা নিংকং কল পয় হক কাত লিং সৈ হা ইন্দোর বলা পরিয়াং সো ভাই কা দা উলাত কজলা মাধিয়া প্রদেশ উমাং গুভাই পটেল বাদ উম মন্ত্রী রংবা ডক্টর মোহন যাদব হাব আজিং ক্রেন ক প্রেসিডেন্ট কল অং বগ জিং থমু জং গজিং এলং কলং বন পিন কুপ বর গিজ বিন রিউ রিউ লোম কবলং গব কং সান নাগ মন্তা কর রি বর কি ইমলং সা লং কল পিন পাও গজিং সঙ্গু এক সিন জাম বল শেম দা ব্রামা কুমারিস বকল অং বক নি খনি রাপ ই কিজ বিন রিউ রিউ লোম বন্দন ক বিনতা কব কং সান হাগ রয় ক পার জং কর রি উসম্বুত মন্ত্রি রংবা বরে খমি একতনাত কাম্পো ইয়ং উবা প্রস্তুন টেন সং উল কিন্তু ইকবে খি সা থান হা ইজিয়ান টি হিলস হালোর কজিং টি দৌয়ং বগিন পিনকুট নো একজিং খি বট বনিয়া কন্দু বক সরকার দা কবা অং বক সরকার কল কিন্তু বন আপ লাই বনাই কট বা ক সরকার জল্লা কল কিন্তু বন আপ লাই বনাই কট বা ক সরকার কদং প্রসং মানে ক্রেন বক সরকার খমি ক সরকার কনবুত দিন বক সরকার খমি বন পান জিং পিনজন সর না কা আন উবা থন সং উল কৃপাত রু ইং খি বারল অং ইউ বা সাথান বু নি কন্দু এক সরকার বানি কন্দু ইউ মন্ত্রী রংবা কনরাত সংমা বান ইউ আজিং সাই কতা কলং কবদন কাম কম মত বা ফি সুলে সাথান ফিন ইউ এক জুবা ক সরকার জেলা শেন গঞ্জাসং বনপিন মি তদ নাকবন্তা কজিং পিন ইতনাত ইয়াকান পলং অং মন্ত্রী কামজং অকাই উঠমিথি ডি শিরা কজিং থমু জং প্রজেক্ট খলং বনপিন কলা দোর ইয়াকানি জাকা ঢাক বাপন খু ইয়াক ওম কজিং বো ইকি বরজিং পিন সাই কি বাথমাই বাট বনপিন ইতনাত ইয়াক জাকা হি বরো কওয়ে উ মন্ত্রী উল অং রু বকজিং সনা ইয়াক ফালোর ক বাথমাই রু কলা জন্দাম বাট অনসদাং ইয়াক জিং পিন ইতনাত হাদিন জং কতা